কাট কাট মাধব দিয়া শান্ত কাট কাট রহিয়া সমাহিয়া পুরাণ পুর রহিয়ো সর্বমহ জাল থাল রমৈয়া আহ গণন দান নানক যশ গাওয়া সাতগর ভরম চুকায়ো সর্ব নিবাসী সদা আলেপা